আকাশবাণী চুরচাঁদপুর এফ এম মেগা হার্টস দখল খাত পয়েন্ট লিয়া কোন হুম কি পৌঁ থাদ প্রোগ্রাম আহি তু জিঙ্কা রেডিও গাইজো সিনে বন চাবিন জিঙ্কা ফা ইফাত নেই সুনুবাহি পাওয়া পাপাবিন লুংলেন লাঙাই তা তা আসা আহ আবান বানা এঙাই দি ওহি গাইজুটি মসাপে না দিন গোলঙাই পোল দাও তেয়া পাওয়া পাপাও লে লয় হ নুংলেন না আসা ও

আকাশবাণী চুরচাঁদপুর এফ এম মেগাহার্টস জখাত লখাত পয়েন্টলি আপকোন হুমকে ফোং থাদো প্রোগ্রাম মেহি তুনিলা নিদান গুবলে কে এলহিনতো লনিন প্রোগ্রাম কে পান্তাই রেডিও গাইজো সিনবন চাবিত নিলা আফা ইফাত নেই সুনুবাহি হল চিনলে লয়হন পুলা পালা গাই তাতা সাহ ইংাই দিউ আহি গাইজুতে